রাখি বে সঙ্গে সুরতা ঝঞ্ঝাবে মোলা ফুল এসে গে সানা না না শিব সানা না।